0: Pilios ngaw mentani iko miliata jun sakhar ha kajirwai. Ba ila aikerteng imei jonga. Bat hakan iko porpan, nginyapai so syaka jingkren. Na ikong rim sibon kharkungwar halor kapang kabor jong gikentai.
1: Gikentai gidon kabor kabakraw hadu kata-kata. Kumbau nong bu nong tau la tau kerpang yaki. Kumta ki pendap hok ya ke kamram kumbala benta dauhi. Nadu dangdet las rumar bahar ringkat keduai ke pirat ke kerku kerdo. Da ki kemi ki kepa, ki kinyi ki kenyaka, bat baro ki bahaya yang hasem. Ha ke pojing long sam laru, la pikir, yada, bat hikai, pen ilut ya ke baha, bat kesniu, ringkat kesning ke kerau. Na baro ki bahaya yang hasem, kumjuk ru, na ki bala kamhe kamsan, bat kamtam lele, na ki nong hikai haskul, kenang bakin suk kinsain onda kila long rangba. Onda kila long rangba, kila smutu bahaya ke ee ke badai, bat ke ee ke bomde. Kila sedang ban perkhat ya laka jong ke jing im na ke benta ke lawai, bat ru ke ban paha hadian habun. Kitrei sitom, om tang haki kam yeng kam sem, ne lingkha risai, nrei wat haka jing puli, bat kiwai ru kikam. Kumbang yo i haka syat khasi kumbang kia ke riam syat, kumta ru kia ki deiti jong ke kentai kasi. Kedur ke nong syat ke penpau ya ke jinglong syong kia ke long renyeng. Ke mensim, ke jing sengurit, ngej seneng, pat kham tam lili, ban pen syong kia ya ke jinglong kentai, kumban penpau ya ki deiti, ki baki riti dustur, gila pen kham ti, ya ki bat ban pen syai haka pertai, ya ki jing jeliu jing mun, kumkan nong riing, nong risem, nong lum ki, nong lum kamai. Bat nalor kini, saki kam ban yok ki, yok kamai, hayeng hasem, ban roi kakin syau kakin diap. Kakerdan jong ki kentai bat long kemi laha ka yeng kasem, kasnong katau, bat ka imlang kasalang, kalong kebakraw haduk kata-kata. Dei na kata-kadaw, kum haka ni kejuk kebaminta, ke jing pensyai syapang ki kentai, lingba ki kot kubur, ki television, ki radio, ki internet, bat kiwai, kilong, ki badan kambaha hadu kata-kata. Kiriu temen ki yai kentu, yai pen i, yai seneng, ba ki kentai ki dewan perkhan, ba udon uput, ba kimbit ban pendan kam yala ke jing lai lun, da ka balik, kum ki senrang, lani ban kin i, ya rengku. Lada ki lek kumta ke jing im jongki ki ladu, laha ka akor ke buram, bat sep ei jendu. Lada ki lek kumta tang ke jenjar bat jakri jakra kan wan hayeng hasem, bat ke jing bom suk bom bek kan sensyar hayeng hasem. Lingba ki ne ki jing ang nun, ki long kentai bat long kemi, ki dey ban kentiu la ke jing long babha, ban tek lakam, lakam mon, om ban lait lan. Namar ke jing bait rintik lang ke kentum nadu ki long yeng long sem ki senong ki tau bat ke muluk jaka hirup barok kewe. Ke yeng ke sem ke long ke basuk ke bakemen tang haba ke don ke jingnya sengutu jing mut lang hapedeng ki kemi ki kepa bat ki kun bat ke jingnya terai lang hapedeng jongki bat kumjuk ru haladi simet. Ki jekot ke yeng ke sem ki deban ya yeng bat ya buram iwe iwe pat. Ki kemi ki kepa bat ki kun ru, ki don ya laki jong ki jeng ki kli, ban penlong ya ke yeng ke sem, ke basuk bat ke bakemen. Kedai ke kamram jong ki kemi ki kepa, ban kamai pisa, bat pek ya ke jeng ronkam jong ki kun ki kedi baru. Ni dey ban kenmau barabor, ban bot, bat, tang ya ke badai. Laha ke ketin ke telit, ni ke kam ke jam, kenang ban nginyok ya ke jeng senia, na ubabun balang. Ke jinglong sengur, ke jinglong kun, ke long ke badan kambah, namar ki kun ki kti, bat ki long din, kin bot tek, ya ke nuksa babah. Ladangi long seniu, ke raibi ke hiar pateng, la pateng. Yau senrang, la juong bau dey urang kat arbor. Uba klain ke met ke pan, ke bor, bat ke bun. Ya ke kentai la juong, ke tei si bor si bun. Nre ke baterai si tompan. Hadu kata-kata, naga benta ki kuan kikti, bat ke yeng kesem. Ke kentai ke bas ngau rin, ke bas ngau tu, ke yaisya ya shibun ki jing ek na benta ke jing baha ke yeng kesem. กะกินเทกะบัสรงกะเป็นปัดยากะเยียงกะเสมกำละบันเตะระสงบันเตะละกำยากะจิงยะตะลีกะเวหาดูบันดาสักมากิควรกิกตีบัดจดกะลองเยียงลองเสมกิบริยวเข้มเปยากะดุรบาบริยวนิกะสปะกะฮจารเดกิเปยากะกอร์บริยวหากันนี้กับประเทศชงบาษาอมดันบัดดกบริวสปะนิบริตบักราวบารโรงยลองลังคุมจูกุมตากับชงหงีบังเงินสงูทุยากบัดเดย์บัดกับอะไรขนังบังเงินลาบันเตยยลากะยิงฮัลโลกิมเอาเสียงกิบจรงกิบคลันบัดปัสเข้มยินโยอีบบวนกิกันเทยกัดกุมนักกิขานากิลงกิบเป้าชิชาหากิจิงชลูกุมกับพันนองไลน์ฮากิปอร์กับจิงเยเลอาประเด็งอุสิมทีรอดเซงบัดอุเดวิดสกอตกับเมียอุกยังนองบากับยายสเนงเยลาวคุณมันลงอุบริวบาลาปันเชนีฮาดูบุนดักลาลงชิชาอุนองเยลามอุบะเป้าขมันบัดอุบะเป้านามชิชาฮาดูกินเอกิสงีบุนกิเวกิเวกิขานากิเป็นเป้าวิกับจิงสตาร์จงกิคินเทฮากิเลียงบะเพร์บะเพร์กะจิงติบฮอกติบสดจงอุบริวกะสดังนาลาริมเปยนายเยงอีเมกะบะลองกะชเลมบะสันดุรยะกะลองบริวอุควนคาสีเดียวคาสีอุปินพองปันสเงะเดกะกะมีนามารกะลองมะกากะบะปุนบะคากะลองมะกากะนองอายยะกะจัดกะกินจากะลองมะกากะนองฮิไกบะนิงกงเอฮากะจิงเอ็มกะลองมะกานาดุชาดุฮากะนีกะประเทกุมตางิเดบันกินมา

badene yeng imi bala hikai ban duai pat sngo thu shapang uble bon ki khna haba kila do no ela ki kme pa kisa khon swet bat sa ha kalengo namar bomden shu ka bleing ka nong ker khu ka nong ker do ha ka nik parthe de na ka ta ka dau nga kwa ban pin kan ma ki khon samla ba kim de da le le ru ban pin su si ya ka kme ba kha ba yo ba be ka la bat yo shem ha ka la not bat jinjar chitta nia sngo thu bat te baro baro ba ki kme ki pa ki de ki nong mi bujli ya u blei ha ka nik parthe la da ki pin su si ki u blei ru sung si Gumta ni deban kin mau bahai kata ngakwa ban pin kin mau ye phi baro ba ka jing im jungi ki briu la benta ki sao benta ka jing long khlung khna samla ba ka jing long rang ba ka por samla ka de ka por ba dang chat kin ting la kum ka lieng halor khlem don unong king ka jing mot kam ne haju ka sakma chani chatai shanu kan le shanu kan phai kampat shem yakathong wat ka jingmut ibha samla ru ka dang shat kinting hangnu mo kan songne ki jing e bajanai kumta ka por samla ka de ka por ban na la ban im ka jing im ka pakodor om pan pin bi jai e de ban ri kho ya ka jing bha kyar nak bas niu ni na ki jing sha pan shoi pan shat ki jing im sati kan pin kamen bat pin pale hadu bat on da yo บันเซงยังกันลงยิงลงเซมบัตทำไมดักจึงอิมติบริวติบเลเดหังตาบังอิสสุงทูบักปอร์สัมลากับคำกอร์บันยังกักเสียนลากัดบันังมีกิสงีกิปอร์คุณบังโยอีมันตากิปอร์กับจึงลงบริวมันบริวหากอิมลังสักลังกลันังเฮียร์บัดจันดุกับกอร์กับบุรมกับติบริวติบเลกิสัมลามันตากิประคัดตั้งยังกับมันตาบัดเกมประคัดชูยังกับลาวีki perkhat dengong tang ya ka sngubha parthe ka spa ka pho bat ban im da ka basung kim kwa shu e ka tri sitom kum ha ka puli ka dang li ni ha ki kam ki jam ki kwa be tang ya ka light lan kum ki kulai ma ngin yo i men ta saya ki jing bam jing di ba ka ta bat pen kul ma re ka jabing bat ka kot ka khia ki samla kin le alut ya ki kam ki basniu baro tang ban pen hun ya ka jing kwa ka men siam le jong Karyam ka bedru ka ba ikhla ikensha bat ithau mula kum kine ki briu kim rej bantu banthem bat wat ban penya briu hiru deina ta kada ki kinthe pat ki long ki me ki de ban sumar bhai la di ki de ban tingkai kan dong la ka long ren yang de kat ba ki dang samla ki empale ring kat ki kime ki pa ki kini ki me na ki san ki hinmen ki para ki yo ka jing sumar ka bala palat kum ye ipeleng bai opat ndai ja baki yo e song kha poi kha bat u briu bas niu jing long pan ka men sim jong ka ka ret ka jing mot jing perkhat ka kul ma bat ka ta ru ye ka kot ka khia don na pedeng kum na ki ni kan take bas niu box niu nu sem ke le kat bala man long ki bai ai sha bat kun tang haladi kim phla wa da ki kime pa ne ha yeng ha sem ni wat e ki khon hi ru na ma ki tieng ba yo mi ka huri hura hala yeng ba ki tieng ba yo ka ta ya ga jing mo jing par khan jong ki khon ki ti le jong ki tre shi tom khoi ring kat ki jing pang ka man sim ban ba ban miet ka long yeng long sem le jong don pat ki kin te ki bom la sha kim sa lia ba ni tin ju bor ba lau men ka pa ka ni ga wala mi ka jing jot jing pa jing pra ka long yeng long sem Shushat had a lak a buram ka kor ka maka haka pertasni. Lada ka long haka negurkum, ki kun ki long ki bakloib and boot nuksa, but ka nika long bama hadu katakata. Don pat ki can take a snowtu yak a jingdu now rangba, ki yasha yasning yipen e man lak a poor clem type. Kapoy kapoor hadu ba urang ba ukalabha, but snowsen e kalaya laka, jong kamen kami, ka don ka jing ong, ba ka jing job jong urang ba, ka shong e ha ka jing start, ka jing ayman siyam, but na ka ba na shalindin jong ka kente. Minta ki poor ki lami boon ki seng kente na benta ka jing bit jing biang jok kente. Kani ka jing mi jong ka seng kente ni seng long kami ka pinch ngayin si buon e, ya ki kente ha ka ba ya da, kam tam na ka jing shak thom boor, la ka de ha ka nukun urkom.
มันตากิปวดงินยอสงูตังกิกรรมทมโบนในเละบีจอดอีกกันเทยกันนี้ก็เป็นเปล่าเบาริวสนิวทับหักมั่งยากิกันเทยปัตรลดกิจ

0: tinang ta kandan kajing duna ha kajing kapleng ba kumjur kajing duna ha kabam ti kidan ki dawai hot ki bangi la ban ai jing sumar hai bede ban kajing pang handri kim la ba ban ai kajing sumar la ne ban pen khuj ya kajing pang pura ti ban yada pat na kane ti na ta kadau dan kam ban pen khuj ba ya kasem ti na ta ka kasem ro kadi ban yo le er ba kam de belong shu sat khap ha ju ta hi kilong kajing pang ki ba kam common ba
1: তো খুবলি শুভন ডক্টর এক তো গজম পেনশাই গজম ফেম হলর কত কা জিং পাং জং কি সিআর বাত কুমজু রু ফিলা বাতাই গিত গজিং ইয়াদা বিনি দিবান লে কা ওয়েল সিম ডক্টর নি কোয়া কা জিং পেনশাই না ফিনা মারং জি অসঙ্গ বা কি জু অং বা কি নি কি সিআর কি ইয়াব হা কা পোর বা কি মি ভাগ নি সো ব্রাই মা হাতো গদে গজিং শিশা বউনি সো ওয়ান রা এ তা খলাম
0: অ তে হা কি বলে বা কানে কি দং বোন কি ব্রেও খামতাম হে জাকা বম রে সর রানে খাপ সর কি দং দন তা জিং সুফু বাকলা কি অং বা উনি উস অব্রয় ওয়ান রা এক খলাম তে না তা কি সি আর জিং কি জিয়াব রেঙ্গন সু ই থু ই ফিবা উনি উস উস দং মি স না রু কি বনাই নভেম্বর এ তে না তা উ ই আ কি বনাই জানুয়ারি ফেব্রুয়ারি তিং তিং খু এপ্রিল তে কাই তিং খু রো লনে কাই হাপ রো থে কাট কুম কা জিং ওয়ান ভা জং নে জিং পাং লনে কা কেন রে ভা মা কা জিং পাং রো কা কেন রে ভা কি নি কি বনাই কুমা গা বিথু মানে না নভেম্বর হদে এপ্রিল তিনি উৎসরো উৎস বা কি বানায় তে কাদান কথা কা জিং সুং থু বাকলা জিং ব্রেউ না কাওয়াই পাতেং সবাই পাতেং না রুকি ব্রেউ হন্দাই মিশা কি জুয়াং বা উনি উৎস ব্রয় উন রা এক খালাম হানরে কাম লং গপ্তা হানরে উনি খুঁয়াং জিং পাং উ দে না কাদাও ভাইরাস অমন উৎস
1: তে মিনতাং এলা এশাই মো কি পার লং নং স্কাপ রুকি বে ইয়সঙ্গাও কানে কাপোর কি লা শাই বা কুমদে না উৎস
0: হানরে দে খুঁয়াং
1: জিং পাং ভাইরাস তে ডক্টর কি এ কি টিকা থারে কি বা খামদন কাম হাবান আই হি কি নি কি জিংরি জং ই সিআর
0: তে হাগ বেদে বা কি সিআর কি টিকা কি লং কবনি কং গরে তাকা টিকা বানি দা না কা জিংপাং মারেক ডিজিজ বাঙ্গি জু আই হাক তু কা সিঙ্গি বরাং সু পুখুন কুম হাগ সিঙ্গি জিরো কার্তা তে নং তা কা বা আরবাত দাল আদাব নিউ সিঙ্গি কার্তা তা কা দি কা ভ্যাকসিন লানে টিকা লাসোতা কা বাই দা না তু কা জিংপাং রানি খাত তু বঙ্গি অমনে কা জিংপাং খালাম তে হাক সিঙ্গি কা বা খাত সাওপাত dan kamban ai taka tika IBD lani taka infectious bursal disease te haga singi ka ba arphuwe ru ni dan kamban ban ai booster jonga ne ga IBD hi te haga singi ka arphu phra ni dan kamban ai booster lasota bani da na ri pangra ni khat but dala dab kumba sau phau singi e te la dan kamban ban ai katika bani da na tu jing pang fall pox tu jing pang badan ke jing at hak pentak kli e te bat haga singi ka ban ri phau ane arbnai dan kam yang ban ai ka tika ka pakar tengka R2B kanir ka dega ju hi ka tika ka banida na tu jingpang rani khat te dan kam bat ban ai yang ta ka R2B man la ka lai lai benai te hak wede bat bakit CR broiler nomor ba bun sin ni judi kitang da kiladap sau pesan si kartai te dan kam ban ai tang sautli ki vaksin
1: তে খুবলে শুভন ডক্টর ইয়াক তো জং বাতাই গা জং ফিমা হলর কি টিকা কা বেঙ্গি ডন কাম বান আই ইয়াক নি সিআর গি জং ই তে ngai dru ba ki ni ki parlok nong ri ki basngap mo han ka por kin buot ya kan ka jing batai ka jong phi te ki ei pat ki lat jing ya da ki ba kelum thrai bangin la ban ai ya ki ni ki CR doctor
0: a ha te ka ba ni kong hi ka de ka jing khoj ka sem nang ta de bon long ka khoj kham tam e ha ki por tlang te mde ban dan ka jing lang la ni kinala ki de bon long ba byang namar ba la da ki skan perjong ki roi te ki tur ki la ban thau jing pang tenang ta ki CR ki bangi ngiri te kim dei ban song kham nya la ne am dei ban bu sibun tli ki CR ha i kam rai barat te da kum no no ka area nam ta iwe CR ka dei ban long shi square feet e tenang ta ka bam ro ka dei ban long bakhoj ta am dei ban long basngam tenang ta ka umro namar bu bon sen ki breu ki ju pakha batang namar ba ki kimrat la ne ki CR kim ju ai su ko um bakhoj su ai ba ko um ba kum ni gam te re um long gam ta dei ban ai ba ko um ka bakhoj kum bangi ki breu ngi di ku um ka bakhoj ma তেনা তা বাসা কই কথা কদে কলং বাঙি দে বান প্র্যাকটিস লেন দে বান লে এ তা অল ইন অল আউট সিস্টেম তে কজিং মু জং কথা কলং বা অম দে বান ইয়া খলে ইয়া কি সিআর আ কি বা ইয়া ফের কর্তা লানে কা ব্যাচ বান সুং থু শি শুং লা বান কম নে বা লা দাঙ্গি লা বু ইয়া তু কি সিআর লা থে ন তা কা সিঙ্গি তে হাক তু গুজু কা সেম হাদিন আর তয়ো ফিন থাপ বিয়াং দা কি বে কি সিআর অম দে বান লে কম তা তে আই বা কি তু কি সিআর বাঙি লা বু হাক তু কা সেম কিন পয় হাক তু কা কর্তা কা বা দে বান ডি ইয়া কি বাট হাদিন বলা যাবে লোট একটু ব্যাচ কমুট সাবান রাব ইয়াং ব্যাচ পাথমাই তে কমুট মদে বান সেট লাং ইয়া কি সি আর কে ফের কর্তা হাক জু কাসেম তে কাতাং ই খট তাক অল ইন অল আউট সিস্টেম তে বকুম জুর কিতু কি জিং আই জিং বাম নাং তা জাকা আই উম কি দেবন সাইড বেট মান লাক পর তে বাট লাদাদন তাক জিং ইয়াপ সি আর হাতু কাসেম তে কিতু কি সি আর বাইয়াপ দেবন টেপ ইকি দেবন থাং তে বাট না জরং জং কতু দেবন আই

কেনেগিরিক আকাশ বানী শিলং খুবর প্লিডো জেরিসন ওয়ার্জরি কিনে কিলং কিমাত কিবা কংসান জং খুবর ওয়ানরা উমিন্ত্রি রংবা দু কারি উনরেন্দ্র মোদি বাদ কমিন্ত্রি রংবা দু কারি ইটালি কা জর্জা মেলোনি ইয়াক লেন্টি বান পেনখলান শুশু ইয়াক জিঙেদে হাপনেন কিনে কি আর্তলি কিরি ইয়াশিম বিনতা কি কিনহুন চিপাই জং কি খেত আর্তলি কিরি হাকা জিং কিলান মেট বালা টিপ কুমকা প্রগতি আর জার আর্পন রিউ কবলাস ডাং হিননি গসঙি হা উমরাই ইয়াসনক তিলং কি নংদি দাওয়াই হা মেঘালিয়া হাকে জিংখাং খরদাব ইকিদু কান্দি দাওয়াই হা বারো কওয়াই কারি বান পৃষা এক জিংদি লাইলা নিকি দাওয়াই লিংবাক অনলাইন হা বারো কওয়াই কারি বাদ পিনবিনা উমিন্ত্রি কতনাথ স্পট উবা ওয়াইলাত মিকি শিলা বান পিনলং এক চিন্তান শিবির হা শিলং খামাদিন জং উনি উবনাই কাকু বর গবনিয়া উমিন্ত্রি রংবা দু কারি উনরেন্দ্র মোদি বা কমিন্ত্রি রংবা দু কারি ইতালি কা জর্জা মেলোনি কিলা অং বা কিংদে হাপদেন কারি ইন্ডিয়া বাট ইতালি কলা নং ইয় বর শুশু বা কলা রুংরু হাকা বিনতা কাবা হাপ হাপো স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কবা প্রশং কবা পিনশং নংরিম হাকা সিনসার পাটবা কা জিংলা লুট বা কা জিংসাম ইকি মাত বা খামাত এ জং কথে হাকা জিংথো অবলা পিন মি লং হাকি কট খুবর মাল্লা কাসনি জং কিনিকি আর্তলি কিরি বারো আরমুদ কি নংলাম কিলা অং বা বারো আর্তলি কিরি কিলা পিনসখ্যাম শিশু এক জিঙে ট্রেলং হাকা খাই পাতেং কতনাত ইয়াদারি কতনাত হাও হাও কা জিংস্টা টেকনোলজি কবাম কতা এক মারিয়াং কা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কাম কারখানা বাট কা জিং ওয়ানরা একে একে এ বথমাই জং কে ডিজিটাল কিলা পিন পাউরু এ জিং স্নোসখ্যাম হাকা বানলা বানতাম ইয়াকা থং বলাবু হাকা ইয় কট কতা আরফো বিলিয়ন ইউরোস হাল নিশ্বা কসনাম আর জার আরফো খুন্দাই বাদ কিলা পিন পাউরু ইয়াক জিং ডানকাম জং জিং তরবা ইয়াকে ইন্ডিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিনি কি নংলাম কিলা বানজুরু হলবেন পিনখলান ইয়াকে জিং ট্রেলং হাবদেং জং কি স্কুল বা কি জাকা ওয়াপনিয়া বাদ কি কারখানা বেন কিনটিউ ইয়াকা রয় কপার কা অফিস ট্রে কাম জং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইস্ট খাস হিলস ক্লাব থা ইয়া বারো কি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বান পিনজুর শিশু ইয়াকে জিংলা পিনশা বেট পিনসং থু পাইবা হলোর উ সিঙ্গল ইমার্জেন্সি নম্বর ইউএ ইউএ আর হাপো জং কি ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম কা জিটমু জং কে নিগ সিন জাম কলং বন কিন্তি ইউগ জিং টিপ জং কি পাঁচ বা হলো কা জিং ডন জং কি কাম আই জিং শক্রি বা কৃকি লিং বা উফুন নম্বর ইয়াবলা ডেপ বন পিনট্রি কাম নদু কসনাম আর জার খাতফ্রা কি বোর পিনাত কিলা অং বা কানিগ রুকম ট্রি কাম কা আই কা জিং রাব কা ক্লয় ভা খাম তাম হে কি পোর বেদন কি জিং জা বা কৃকি বাদ কা জিং সেই সো জং কে নিগ রুকম ট্রি কাম কা সং এ হাকা জিং টিপ জং কি পাঁচ বা বাকা জিং পিনটিপ জংকি হাকা পোয়ার গা বিয়াং কি বর পিনাত কিলা বানজুরু হালক জিং ডান কাম বান পিলং ইগা জিংলা বান পিনশা বেত পিনসং থু পাইবা হাকল লিং কি শনং কি থাও বান পিন টিকনা বাকি পাইবা কিন সং থু বা টিপ বিয়া কি জিং রাব বকর কি লা বান ইয়ো তাং দা কাবা শুফুন কবান পিনস খেমরু গা জিং শানিয়া জংকি হাকা নি কো রকম আই জিং শকরি কা জিং কিলান মেট জিং কি শিপাই বলা টিপ কুমকা প্রগতি আরজার আরফন রিও ক্লাস ডাং হিননি গসঙি হা উমরাই মিলিটারি স্টেশন মেঘালিয়া হা কবলা ওয়ান রুপ ইন শিম বিনতালং দা কি শিপাই জিং কি খাত আর্তলি কি রি বা কিনথুপ ইয়াক কিন হুন শিপাই জিং কি ভুটান নেপাল শ্রীলঙ্কা ভিয়েতনাম বাট ইন্দোনেশিয়া ইয়াক নি গা জিং কিলান মেট জিং কি শিপাই লা পিলং কা কিন হুন শিপাই জং কা ইন্ডিয়া দা গা জিং থমু বান পিন ক্লাইন শিশু ইয়া গা জিং এ ট্রেলং জং কি শিপাই জং কি নি কি রি বান কিন টি ইয়া গা জিং এ ট্রেলং হা কি জিং লি হেরথমা বাট বান পিন সং রু ইয়া গা জিং এ বা কি নি কি রি কি মাত হা গা বে দে বা জিং শঙ্গান জং কি উ মেজর জেনারেল সুনীল শরণ উলা পিন পা গা জিং ডান কাম জং জিং এ সাম বা গা জিং এ ট্রেলং হা পদেং কি নি কি রি হা কা নি গা জিং কিলান মেট কাবা আরতিয়ো অন খাম পিন লেট জিং মুট হা গা বান ইয়া খুন নি কি সেং লে নো হা কি জাগা খ্লাব কি জাগা লুম বাদ বা লং রিয়াত লিং বা কি ড্রিল বাদ কুই কুই পাত কি জিং আই জিং হিকাই কি কারখানা পিন মি তিয়ার সেট জং কে ইন্ডিয়া কিনসা পিন ই নাম রু ইগ জিং স্টার্ট টেন রাই হাক বে দে বা জিং স্টার্ট